0: খবর গাড়াই মেরে অনবর আড়গে
1: দোয়ালা। ইউ আর লিসনিং টু ইওর রেডিও ইন কারতালালা।